আজল দিও খুদে মেন দিও গুলো আসি নেম স্টেপে সিনে টাকা তো ছগর নিয়ে দেখ চব এলো জলম দেখে সলাম না দেলো কে অশিকি দল গজে পে বার মসাদ দুপুর বন হাওয়ে বেজে জরাব তে সলাম দে মেরে পিসি চিরকিনি গেন ইয়ারাবে ছোলে লিবেন কোন বিনে দুপুর বন পরি খাসি ও পর চকলব হাত চারখ পালে কে সে বুকো।